বন্দনা শুণুটি আকাশবাণী বারিপদা কেন্দ্রর কার্যক্রমের এথর শুণতু শিল্পী নমিতা অগ্রওয়াল গাইতিবা ভক্তিগীতটি রচনা বাবা বুদ্ধনাথ দাস।

0: কিছু অনাই মই তিরা পাখ ন যাদ নাই মাকড় খায়ে কাকড় কষি বাক বাবু ক বাড়িরে পশি তাঙ্ক কুকুর আসিলা ধাই হনুমাকড় গলা পড়াই তাঙ্ক কুকুর আসিলা ধাই হনুমাকড় গলা পড়াই
1: তাপরে কোন হেলা জানিচ কুনু মনু দুই কপণিকিয়া শিখি নথিবা মিলি পাঠরে হেলা গাঁ ভিতরে আগুয়া ঠিক তারি পরি অন্য পিলা মানে মধ্য চেষ্টা করি পাঠ পড়ি বড় হই পারিবে ঝিও মানে মিলি পরি চেষ্টা কলে আম দেশ তথা জাতি নারী শিক্ষা ক্ষেত্রে আগুয়া হেব সমাজ সুন্দর হেব
2: শুনিলে তো পিলায়ে নাটক মিলির পাঠ পড়া তবে পিলায়ে কবিতা কাহ

0: बस दोस्त बन के रहो, दोस्ती हम निभाएंगे। और शायरी अपन को भल लगे थे, दिस इज मामा मिश्रा, आई एम फ्रॉम भुवनेश्वर। गुड मॉर्निंग समस्त गुमर सुबह सकाल। आपण मान तो जाणी सारिथिबे, स्पेशली आपण जाणी सारिथिबे मु 3-4 मास परे कॉल करछि, तो सेथिबे मते किछ रोक टोक नाही। जेतु मु कैप रखी फोन करछि माने मते सब एड्रेस माने बहुत स्वागत करछन्दि, राइट?
1: निश्चित भाबरे आपण जहा कहिबार अछि तो बहुत स्पीड रे कहि जांतु।
0: तो कहिबी कोन, मदर्स डे तो गला, परिवेश दिवस गला, एंड मोर बर्थडे आछि, रजा आछि जून 14 रे, एंड परिवेश सोसाइटी को मेसेज देबि যদি পাখাপাখি সব যাচ্ছেন, পরিবেশ বহু দূষিত হয়ে গেল, আমি সেই পানি পবনে নিঃশ্বাস নেছে, সেই বিষাক্ত হয়ে গেল বলে উত্তাপ টেম্পারেচার বহু অধিক হচ্ছে, গরম সহি হোনি, এনভাইরনমেন্ট ঠিক রাখতু, এন্ড জঙ্গল কাটতু, কংক্রিট খালি সবুটি খালি শপিং মল রেস্টুরেন্ট কংক্রিট হয়ে যাচ্ছে, ঘর বনাই রয়েছেন, আমার স্বার্থ পাই আমি করছে, বাটরি পাই সেবে ছাই না।
1: ওড়িয়া তার যে চিন্তাধারা, সেই চিন্তাধারার ঝিওটে আপন, ওড়িয়া মানসিকতা এবং ওড়িয়া পরম্পরা নীতি সবকিছি কু আপন ধারণ করছেন, এবং আপন চাহুছেন যেমি আমার পিলা দিনরে আমি চাহুল যে আকাশবাণী শুণব এবং আকাশবাণী সহ জড়িত রহবা, আপনার মধ্যে আকাশবাণী সহ জড়িত অনেক সম্পূর্ণ ভাবে আমি যা আপনার তবে আপনার সেই যে আকাশবাণী ভি যে আক্টিভিটিজ কার্যকলাপ সব সেগুলো ঠিকঠাক চলছে।

0: नमस्कार।
1: আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা ছটা প্রচার করছু কতটি ভক্তি গীত। আজ সন্ধ্যায় ভক্তি গীত কার্যক্রমের শিল্পী হচ্ছেন অনুরাধা পড়ুয়াল।

ভক্তি গীতার কার্যক্রম আজ সন্ধ্যা এতিকি আকাশবাণী বারিপদা এথর শুণত কতটি ওড়িয়া আলবমর গীত কার্যক্রমের প্রথম শিল্পী হচ্ছেন মহম্মদ আবিদ কণ্ঠে তাঁর মহম্মদ নিজাম রচনা।

শ্রোতা বন্ধু, প্রত্যেক রবিবার সকাল 8টা বাজি 15 মিনিট রু সকাল 9টা পর্যন্ত প্রচার করা যাচ্ছে কার্যক্রম হেলো বারিপদা। এই কার্যক্রম হিন্দি বা ওড়িয়া চলচ্চিত্র গীত উপরে আধারিত। আপন মানে এই কার্যক্রমে ভাগ নিয়ে নিজ পছন্দর চলচ্চিত্র গীতক কার্যক্রমে সামিল করা চাহুলে প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টার অপরাহ্ন 5টা মধ্যে আমি টেলিফোন করা অনুরোধ। আমার টেলিফোন নম্বরটি হচ্ছে 06792254105। টেলিফোন নম্বরটি পুণিথরে কই রাখুছি 06792254105।

0: অনুকরণ সর্বস্ব সমাজর স্বাভিমান নথায়। আম সমাজ ব্যবস্থা, আম শিক্ষানীতি সবুথিরে ভরি রহিছি ত্রুটি বিচ্যুতি, কেউটাকু সুধারিবে? কথারে কহন্তি নি, খজুরি গছর কি গুণ গাইবি, মূলরু পাহাচ পাহাচ।
1: শুনিলে আলোচনা, খজুরি গছর কি গুণ গাইবি, মূলরু পাহাচ পাহাচ। আলোচনা কলে নীলকণ্ঠ মিশ্র, আকাশবাণী বারিপদা। এথর পুরাতন চলচ্চিত্র গীতর কার্যক্রম। গীত অতীত ক্রমে শুণন্ত পুরাতন ওড়িয়া কথাচিত্র গপ হলে বি সতর গীতটিয়ে। কণ্ঠ দিয়েছেন সুমন কল্যাণপুর।